সবাই শুনে উঠে আপনার কার্যক্রম জয় জওয়ান। হম আকাশবাণী বিকানের কে ঢোল হামারো চ্যানেল সে বোল রহি হ্যাঁ। মিজোরে 215.05 মিটার অর্থাৎ 1395 কিলোহার্টজ পর আর এফএম ব্যান্ড কে 110.6 মেগাহার্টজ পর দিন কে 11 বাজনে ওয়ালে হ্যাঁ। লিজে শুনিয়ে ফোন ইন পর আধারিত কার্যক্রম হ্যালো বিকানের। কার্যক্রম কি সূত্রধার শ্রীমতী প্রতিমা তিওয়ারি, প্রস্তুতি শ্রীমতী বরখা থানি ব্যাস, সংযোজন শ্রী অমিত সিং ने किया है।